বলল জি বাহি গুরু এক ওঙ্কার বাহিগুরু দি কি ফতহি শ্রী ভগৌতি দি সহায় বার শ্রী ভগৌতি দি কি পাতশাহী দশমী প্রথম ভগৌতি সিমর কৈ গুরু নানক লই ত্যায় তেরে অঙ্গদ গোর তি অমরদাস রাম দাস হুই সহায় অর্জন হর গোবিন্দ নও সিমরও শ্রী হর রায় শ্রী হর কৃষ্ণ তিয়াইয়া জেস ডিঠ।